নির্মলু মাইলি তখনতম তেজা বুলেন মাতঙ্গামলু বুলেন মাতঙ্গল বুলেন নখল দখল কিলেন দে তঙ্গল নির্মলু মাইলি তখন সম্পিদারা বুলেন মাতঙ্গামল বুলেন মাতঙ্গল বুলেন নখল দখল কিলেন দে তঙ্গল কেলেন তুলেন কেউ বিশেন নপু আজেনে কলম বিশেন বপু সেদিনে যেন বেদানে কলতে থাকেন মাম যার আমেলে পুনান যাবন চৌন বাবল চৌন কাজর আঞ্জামুর বাবার গান কুমার আলদ জামুর ওয়ারি বালুয়ারি দিগেন সলার নির্নাম দিগে দৌড় আস্তার খান বানি